0: অনুষ্ঠান আকাশবাণীৰ বিজ্ঞাপন কম
1: আকাশবাণী সম্বলপুর জুহার আঞ্চলিক খবর পড়ুছেন সুপ্রীতি মিশ্র। ওড়িশার খনিজ ক্ষেত্রকে আহরি বরকস করবার আউ জাতীয় অর্থনীতি থি রাজ্যর অবদান বড়াবার লাগি গলাকাল ভুবনেশ্বর লোকসেবা ভবন মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি আউ কেন্দ্র কুইলা আউ খনিমন্ত্রী জি কিষণ রেড্ডিঙ্ক সহিতে আলোচনা হয়েছে। 2025-26 বছরে রাইজে 471 মিলিয়ন টন খনিজ উৎপাদন হয়েকি পাখাপাখি

0: নেই হিয়না। বেলে বেলে কুমড়া পত্রর তলাড়ে বাদামি রঙর দাগ মনে হেসি। আর কেতেদিন গলা উতারু পতর মনে হলদিয়া হয়ে যাই করে পতরটা শুখি যেসি। এটা পাউঁশিয়া রোগ বলে গোটে রোগর লাগি হইতিসি। এই রোগকে কমাবার লাগে গোটে লিটর পান নে চার গ্রাম হিসাব নে মাংকোজেব ওষুকে গুলি করে গছ মনকর উপরে নে সাত নু আট দিন ছাড়ি ছাড়ি কিনা দুই তিন থর লেখা ঝিটবাকে পড়িথিসি। কুমড়া ভলিয়া জনি আর ছচিন্দ্রা গছে ফুনি খুব গুড়া রোগ পোক মন লাগিথিসি। এই গছ মনকে পচা রঙর বড় বড় কীরা জহ করে হিথিসন। এই কীরা মানে গছর পতরকে খাই করে ঠুটা করে দেসন। এই পোক মনকে মারবার লাগি একর পিছা শহে এনপিভি লার্ভাল ইকুইভ্যালেন্ট কি চারশো মিলিলিটর মালাথিয়ন কিনে হলে ডাইমিথোয়েড কি মনোক্রোটোফস কে দুইশো লিটর পানসনে গুলি করে গছে নে পতর মনকে ভল করে সবুয়াড়ে ঝিটি দেমা। এন্তা কলে কীরা মানে ধীরে ধীরে করে মরিযিবে আর গছটা ভল হিসাবে বড়ি পারবা। এবে যেন সবু ওষো কষা কথার চর্চা কলু সেটা মনকে ঠিক হিপাশে নিয়া মানে গছে পত্রে দেলে আমার চাষ মানে যেন্তা করিবি ভল হবা।
1: শুনুলি চাষের কথা আকাশবাণী ভবানীপাটনা।

এথেরে আছেন তো শনিবার, হিরো কথাচিত্রের শীর্ষানন্দঙ্ক রচিত গীতাটি দীপক কুমারঙ্ক স্বর সংযোজনার কণ্ঠদান করেছেন সৌরিন ভট্ট। কথাচিত্র হিরো।

এথর কথাচিত্র অভিমন্যু কণ্ঠশিল্পী উদিত নারায়ণ এবং নিবেদিতা গীত রচনা বিজয় মল্ল সঙ্গীত নির্দেশনা প্রেম আনন্দ কথাচিত্র অভিমন্যু।

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? হলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? হলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
3: ওড়িশা সরকারঙ্ক উচ্চ শিক্ষা বিভাগ আনিছি নুয়া সুযোগ এইডিপি আপ্রেন্টিস এমবেডেড ডিগ্রি প্রোগ্রাম। পাঠপড়া সহিত কাম শিখিবার সুযোগ, তৃতীয় বর্ষে মিলিব স্টাইপেন্ড। আসন্তু দক্ষতা গড়িবা, চাকরি পাইঁ পথ সুগম করিবা। অধিক সূচনা পাইঁ সামস পোর্টাল কু যাই আজি হি আবেদন করন্তু। এইডিপি, আজি শিখন্তু কালি রোজগারক্ষম হুয়ন্তু।
4: পরবর্তী গীতটিকে গাইছেন সেবারাণী মহাপাত্র।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এপর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এপর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে।

0: further enhance public health preparedness and bolster Ebola response capacities across the African Union member states. The Indian Meteorological Department has issued an orange alert for thunder squall conditions over Rajasthan, Gujarat, West Madhya Pradesh, Odisha and coastal Andhra Pradesh during the day, while heavy rainfall will occur over interior Karnataka, Kerala, Mahe, Lakshadweep, Tamil Nadu, Puducherry and Karaikal till tomorrow. Thunderstorms accompanied by lightning and gusty winds are likely over Haryana, Chandigarh, Delhi, Chhattisgarh, Jharkhand, Gujarat, Goa, Maharashtra, Andhra Pradesh, Telangana and West Uttar Pradesh for the next 2 to 3 days. Hot and humid weather conditions will prevail over entire northeast, including coastal Andhra Pradesh, Odisha and sub-Himalayan West Bengal today. In women's cricket, the third and final T20 international of the series between India and England will be played at Taunton in England tonight. The match will begin at 11 p.m. IST. The series is level with India winning the first match in Chelmsford by 38 runs and England levelling the series with a 26-run victory in Bristol. Benchmark domestic equity indices were trading with gains during the last hour of trade today. The Sensex added 253 points to 74,520, while the Nifty rose 69 points to 23,451 when reports last came in. And with that, we end this news bulletin.
1: এতবেল যায় কার্যক্রম শুণুলে আকাশবাণী দিল্লির আকাশবাণী ভবানীপাটনা সময় বর্তমান অপরাহ্ন 3টা বাজে 10 মিনিট এথর শুণন্ত আজির তৃতীয় অধিবেশনরে প্রচার হওয়াকু থিবা কার্যক্রম সম্পর্করে সূচনা অপরাহ্ন 5টারে প্রায়োজিত কার্যক্রম উমঙ্গ রিলে করি প্রচার করিবু আকাশবাণী কটক কেন্দ্রর যুববাণীরে শুণবে গীতটিয়ে মিতটিয়ে কার্যক্রম অপরাহ্ন 5:30 সন্ধ্যা 6:30 লোকগীত কার্যক্রমে শুণবে পালা পরিবেশন করবে সুরঙ্গ সেঠ ও সাথী রাতে 7:25 জেলা হালচাল শুণবে ঝারসুগুড়া জেলা সম্পর্কের রিলে করে প্রচার করব আকাশবাণী কটক কেন্দ্রর রাতে 7:30 চাষবাস কার্যক্রম রাতে 8:00 সক্ষম নৃত্য অনুষ্ঠানর নৃত্য উৎসবর বেতার বিবরণী হিন্দি ভক্তিগীত শুণবে রাতে 8:15 শিল্পী মানে হলে সোনিকা শর্মা অগ্রওয়াল জয়া কিশোরী জুবিন নটিওয়াল ও অনুপ জলোটা রাতে 8:30 স্পোর্টস স্ক্যান রাতে 9:15 স্পটলাইট রাতে 9:30 মনি টক এন্ড মন্থন এই সমস্ত কার্যক্রম রিলে করে প্রচার করব আকাশবাণী দিল্লির অনুরোধে হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম প্রচার করব রাতে 10:00 রাতে 10:30 শুণবে শাস্ত্রীয় সঙ্গীত কার্যক্রমের ভিজি যোগ বেহেলা বাদনের রাগ সুদ সারং রাতে 11:10 বিশেষ ধারাবাহিক শুণবে আকাশবাণী দিল্লির শুনিলে কার্যক্রমর সূচনা আকাশবাণী ভবানীপাটনা এইটি শেষ করুছু আজির দ্বিতীয় অধিবেশন ভিন্ন ভিন্ন কার্যক্রম সহিত পুনিথরে উপস্থিত হবু অপরাহ্ন 5:00 সেতবেল যায় বিদায় নৌছু।

0: आकाशवाणी के 90 गौरवशाली वर्ष अटूट विश्वास अनवरत साथ।
1: अच्छा दास बाबू, आपण को घरटा 1970 रे तयारी थिला, राइट? हेले ए पर्यंत एते स्ट्रांग केमिति अछि?
2: अरे एटा एकदम सिंपल, एवं सहीथि पई मु सेतेबेले मोर विश्वास रखीतिली, एवं आजि मध्य चेटिनाड सिमेंट उपरे
3: शक्ति जहां वर्ष वर्ष नुहे बरं पीढ़ी पाई रही थाए। चेटिनाड सिमेंट सुपर ग्रेड सिमेंट 64 वर्षर दृढ़ मूल दुआ। चेटिनाड सिमेंट द परफेक्ट कंक्रीट चॉइस।
4: श्रोतृ प्रथमे चलित अधिवेशन रे प्रचार भक्तवा कार्यक्रम संपर्कित सूचना। সন্ধ্যা 6:30 লোকগীত ক্রমে শুনবে পালা, পরিবেষণ করছেন সুরঙ্গ সেট এবং সাথী। রাতে 7:25 জেলা হলচাল ক্রমে শুনবে ঝারসুগুড়া জেলা সম্পর্কে, রিলে করে শুনব আকাশবাণী কটক কেন্দ্র। কার্যক্রম চাষবাস প্রচার করব রাতে 7:30। আজ রাতে 8 শুনবে সক্ষম নৃত্য অনুষ্ঠান রসরঙ্গ নৃত্য উৎসবর বেতার বিবরণী। হিন্দি ভক্তিগীত প্রচার করব 8:15। কার্যক্রম শিল্পী হলে সোনিকা শর্মা অগ্রওয়াল, জয়কিশোরী, জুবিন নোটিওয়াল এবং অনুপ চেলোটা। রাতে 8:30 স্পোর্টস ক্যান, 9:15 স্পটলাইট, 9:30 মনিটক এবং মন্থন কার্যক্রম। এ সমস্ত কার্যক্রম রিলে করে প্রচার করব আকাশবাণী দিল্লি কেন্দ্র। আপনার অনুরোধে ওড়িয়া হিন্দি কথাচিত্র গীত প্রচার করব রাতে 10। রাতে 10:30 শুনবে শাস্ত্রীয় সঙ্গীত ক্রমে ভিজি যোগ বেহেলা বাদন, এতে শুনবে রাগ শুদ্ধ সারঙ্গ। আজ রাতে 11:10 বিশেষ ধারাবাহিক শুনবে আকাশবাণী দিল্লি কেন্দ্র। এলা চলিত অধিবেশনের প্রচার হওয়ার কার্যক্রম সম্পর্কিত সূচনা। এথর শুনতু আসন্তকাল কার্যক্রম সম্পর্কিত সূচনা। আগামীকাল প্রথম অধিবেশনের সকাল 6:10 প্রচার করব ভক্তিগীতর কার্যক্রম বন্দনা। শিল্পী মানে হলে নিরুপমা দাস, বাদল কুমার আচার্য, শেখর চন্দ্র ঘোষ, মীনা মহাপাত্র। চেতনা চিন্তন প্রচার করব সকাল 6:30। 6:35 শুনবে কার্যক্রম শ্রীমদ ভাগবত। দুখিশ্যাম ত্রিপাঠী গাই ভক্তিগীত শুনবে সকাল 7:25। সকাল 7:40 শুনবে কার্যক্রম চাষর কথা।

0: 소리를 빠뜨려요 미꽁 선절 선화가 날선아 লক্ষ্য করন্তু পণ্ডিতে আজি আমি জৈমিনী ভারতরু গঙ্গাঙ্ক অভিশাপ বিষয়টি আলোচনা করি। রাগ পড়িছি খণ্ড আহারি
1: বেশ

0: এই ব্রহ্মাণ্ড মধ্যে এপরিকি কেহি ব্রহ্মচারী না না
1: না
0: আজি তু যে পুত্র শোকরে মতে জর্জরিতা করিছু এণু করে মু আজি তোতে অভিশাপ দেউছি পুত্র হস্তে তু নিধন
2: হে। লোকগীত ক্রমে শুনুলে পালা পরিবেশন করে সুরঙ্গ সেট এবং সাথী আকাশবাণী ভবানীপাটনা পরবর্তী কার্যক্রম লেখরি প্রচার করুছু আকাশবাণী কটক কেন্দ্রর।

0: যুগে দাদা জোহার জোহার জোহার জোহার
1: জোহার রে মকারু জোহার জোহার জোহার জোহার জোহার।
0: হ্যাঁ দাদা,
1: হ্যাঁ
0: কেনতা ঝঞ্ঝমরে যাচ্ছ তুই বলুছ?
1: কাঁ করবো রে বাবু, যেনতা তপ দি দৌছে দিন গুলা, যেনতা তপ আর রাত কে ফুনি, যেনতা ঝাঁঝ মারি দৌছে হেলা সুই ফুনি নাই খাবার।
0: আরে বুড়া বয়স কি, বড় আকল বল দাদা। এটা
1: দেখ রে বাবু, আমি সানে সানেটা থিলা বেলকে ধুকনা গুড়তি চলি যাউথিলা হেলা, ধুকনা নেই হেলে বি কেন শীতলা তলে কি গছ তলে শুই দেলে কাম চলি যাউথিলা। রাত কে ফুনি হেনতা কিছু নেই হুতি, পিড়াতি শুতুলু মন কেন কেন মনে ভটা নেই ফুনি শুছিলে। মাত্র দেখ বাবু, এবে দিন বেলে যেনতা খরা হউছি তার সঙ্গে অঙ্গরা রুকে দেলা পরা হউছে।
0: আর ই বছর খনে অতকা হাই যাচ্ছে
1: অতকা বাবু, দেখ যেতে হেলে বি ই বছর খরা, আর ই কেতে দিন হেলা যেনতা খরা হউছি সমালি নেই হবার
0: নেই হবার। তার সঙ্গে খেতে খোলে কাম খনে খনে আছে,
1: হ্যাঁ
0: ইটাকে নেই গলু বলে মলু
1: হেটা তো রে বাবু। আমি তো সবকে অনুরোধ করুছু, আমি ফুনি কৌছু যে যার কাম নে না এগারো বাজার ঠানু তিন বাজার পথে ঘর নেই নিষ্ক ভল কথা। দেখ যার কাম নে না সে নেই বাহারলে কিছু কথা নেই, আম তো চাষি লোক আর তুই তো জানিছু আমি তো ডালুয়া ধান দিয়ে চাষ করিছু হেলা, ধান নেই কাটলে নেই হে মন্ডিকে নেই নেলে নেই হে নানাদি প্রকার কাম আছে। তো যেনতা করে বাহারবাকে পড়বা
0: পড়বা
1: তো ভটাকে ফুনি বাহারিমু আর নিজকে ফুন দেখমু সেটা সতর্ক হেবা কথা
0: কথা। যে কা কাটা আছে পদে পদে কত
1: কা কাটা বলে দেখ রে বাবু, যেতেবেলে আমি ভটাকে বাহারুছু হেলা মুড়ে পগড়ি গুটে বাঁধমু, ছতা গুটে ধরমু, সুতি কপড়া গুটে পিন্ধমু, প্যান বোতলে হো ধরিকি বাহারমু, আর সবুবেলে চেষ্টা করা কথা টিকে শীতলা তলে রয়েবার লাগি
0: লাগি
1: হেলা। যদি তুই শীতলা নেই মিলুছি সবুলে ছন ছনকে প্যান পিউথিবু, মুড়ে তো পগড়ি বাঁধিবু না হেলা, আর সুতি কপড়া পিন্ধবু আর চপল যেনতা করে পিঁধবু, আর ই কথা যদি সতর্ক হেবু বেলে ঝাউনু খনে রক্ষা পাইবু বল হেলা।
0: যে দাদা আর পদে কথা দাদা, অতি জরুরি নেই হেলা বলে নেই নিষ্কিবার কথা,
1: হেটা তুমি কৌথলি তো এবে যেনতা এটা মানে মরা খরা বলস হেলা, এটা মানে মরি যা মনুষ মরি যা
0: মরি যা দাদা।
1: তো বাবু এনতা খরা হেবার কারণ তুই কানা জানিছু
0: কাটা দাদা?
1: দেখ রে বাবু, এবে তো আমার নিমান গছ খুঁটকে কাটি দেলে
0: কাটি দেলে
1: ঘর দুয়ার করি দেলে, ই রোড ওসার বলি করি রোড তরে তরে তরে তরে যে গছ মন থিলা সে গছে কাটি দেলে, ডঙ্গর কে ধরে দৌছন মাকড় ভিয়া বলি করি পড়ুচাস নাতি। তো ই যে নানাদি প্রকার কাম করুচন তার সঙ্গে সঙ্গে ইয়াড়ে কলকারখানা ফুনি বড়ি যাচ্ছে, গাড়ি মোটর ফুনি বড়ি যাচ্ছে হেলা। তারপরে বাবু এবে দেখ আমার বেড়কে ধুকনা গুলো চলুথিলা তেনকে পঙ্খা গুটে আনলু, পঙ্খানু কুলর হেলা। এবে বাবু কাঁ গাঁ গইলি কাঁ শহর সবু তুই এসি লাগিছে,
0: এসি
1: ভিতরে শুনা থন্ডা পবন দৌছে রে বাবু, সে ভটানে যে গরম পবন বাহারুচি ছাড়ুছে লক্ষ লক্ষ এসি সেটা আমার বায়ুমন্ডল মিশুছে আর সেটা গরম হচ্ছে।
0: দাদা গুটে কথা, সে আপনা কলা কর্ম মান বেল থাও হি সাবধান,
1: নাই হেলে এসু যেনতা তপ করুছে কিন্তু যুগে দেখিছিল মুই তো বাবু বুড়া হয়ে গেল না জনম ঠানু শুনি এত কি খরা নেই দেখিছি।
0: দাদা পাইন খুরে রখি দেবো বেলাকে বলে তার সঙ্গে উখুলি যা
1: বাবুরে, তুই রোডে নেই গে রুটি গোটে বেলবু আর রোডে পকাই দেবু সাঙ্গে সাঙ্গে ফুলি যাবার
0: খাইবার বতর হয়ে যা
1: কেন তপুছি দেখুছু তবা পরা
0: তবা পরা। দাদা গোটে গোটে কথা রহলা দাদা, যে সচেতন হলা মূল কথা, দিহি গাগরকে জগি করি কাম ধন্দা করবাকে পড়বা
1: পড়বা, তার সঙ্গে সঙ্গে আমার শিল্পী ভাই বি আসি গলে না গীত পদে বি শুনবাকে পড়বা। শিল্পী ভাই কে জানিছু কি
0: নিয়ে
1: সবুদিন দেখছু কে কে বলছু প্রেমানন্দ মঞ্চুরার তাঙ্কর দল বল
0: চিনা জনার দাদা নেই
1: তো জানলু তো এবে
0: জানলি
1: হেলা, যে বাবু মুই অনুরোধ করুছি আমার শিল্পী ভাই মনকে সেমনে গীত পরিবেশন করন আর তুই শুন বাবু।
0: হ্যাঁ

0: শুনলি দাদা?
1: শুনলু তো।
0: আহা, যেন প্রকার গানা সে প্রকার বাজনা, ই খরাকে ঝোপ পিটাকার গানাকে হাঁ বতর লাগিগলা।
1: বতর লাগলা তো যে বাবুরে, তুই তো জানিছু আমার বৈঠককে ভিনে ভিনে দিন চাষী ভাই মানে চাষী ভয় মানে আসন
0: আসন আসন।
1: তো আজি হেন্তা জনে চাষী ভাই কে ডাকিছে, মুই কথাবার্তা করুছে, তুই শুন।
2: আজ্ঞা, আপনার নাটি কোন?
3: মো না অজিত প্রসাদ স্বাইন।
2: যে এটা কেন গায় আইয়া? এটা
3: যমুনা সাগর। আইয়া
2: যমুনা সাগর। আচ্ছা, পঞ্চায়েতটা কেনটা? আইয়া
3: পঞ্চায়েত দুয়ারশনি।
2: আচ্ছা, আমি তো শুনিছু আপন বহুত সুন্দর ভাবে কুকুড়া পালন করুছন আর বিক্রি করে পয়সা উপার্জন করুছন, তো কেনটা করে কুকুড়া চাষ করবার লাগি আপন আগ্রহী হলে? আইয়া
3: যেতলে মই বেকারি

0: শ্রোতা বন্ধু, গতকালি অর্থাৎ জুন মাস এক তারিখ ভবানীপাটনাস্থিত টাউন হলঠারে সক্ষম নৃত্য একাডেমির জাতীয় স্তরীয় এবং লোকনৃত্য উৎসব রাস রং 2026 পালিত হয়েছে। আসন্তু শুনিবা সেই কার্যক্রমর কিছু ঝলক।
1: জয় মা মানিকেশ্বরী, জয় শ্রী জগন্নাথ। আজির এই কার্যক্রম আরম্ভে সর্বপ্রথমে আমি স্মরণ করুছু কলাহান্ডির অধিষ্ঠাত্রী দেবী মা মানিকেশ্বরী, যাহাঙ্ক আশীর্বাদ এই মাটির সংস্কৃতি, পরম্পরা ও আধ্যাত্মিকতা চির সবুজ রাখিছি। স্মরণ করুছু নীলাচলর অধিপতি বিশ্ববন্দিত মহাপ্রভু শ্রীজগন্নাথঙ্কু, যি সমগ্র মানবজাতি প্রেম ও ভ্রাতৃত্বর বার্তা প্রদান করতে। বন্দনা করুছু প্রভু নটরাজঙ্কু, নৃত্যর অধিপতি যাহাঙ্ক তাণ্ডবরে সৃষ্টির স্পন্দন, সময়র গতি এবং কলার অনন্ত সৌন্দর্য প্রতিফলিত হয়ে থাকে, এবং নমন করুছু সেই ঘুঙ্গুরকু, হ্যাঁ, যাহা কেবল এক অলঙ্কার নুহে বরং জনে নৃত্যশিল্পীঙ্ক সাধনা, শৃঙ্খলা, সমর্পণ ও কলা প্রতি অগাধ ভক্তির প্রতীক। ঘুঙ্গুরর প্রতীক ঝঙ্কার হৃদয়ের ভাবকু তাল লয়ে প্রকাশ করে।
0: কার্যক্রমে অতিথি রূপে যোগ দিয়ে শ্রী বিবেকানন্দ মহানন্দ, জেলা সংস্কৃতি অধিকারী কলাহান্ডি শ্রী ধ্যানানন্দ পণ্ডা, সংস্কৃতি গবেষক শ্রী পরমেশ্বর মুন্ড, অধ্যক্ষ জয়প্রকাশ সান্ধ্য মহাবিদ্যালয় ভবানীপাটনা ডক্টর অজয় কুমার মিশ্র, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সরকারী স্বয়ংশাসিত মহাবিদ্যালয় শ্রী তন্ময় কুমার দরওয়ান, অতিরিক্ত জিল্লাপাল কলাহান্ডি শ্রীমতী রঞ্জুলতা বারিক। সভাকার্য আরম্ভ হওয়া পূর্ব প্রথমে দীপ প্রজ্বলন হয়েছিল, পরে পরে সভাকার্য আরম্ভ হয়েছিল। সভার প্রথমে অনুষ্ঠানর সভাপতি সুশ্রী লিপ্সারাণী বারিক নিজের অভিভাষণে কহিলেন,
2: নৃত্য কেবল অঙ্গভঙ্গীর সমাহার নহে, ইহা হেউছি ভাব, ভক্তি, কলা ও সংস্কৃতির এক অনন্য অভিব্যক্তি। গুরু শিষ্য পরম্পরার পবিত্র ধারা অব্যাহত রাখবা সক্ষম নিজের যাত্রা আরম্ভ করেছিল। কলা কেবল মনোরঞ্জন মাধ্যম নহে, কলা হেউছি আম সংস্কৃতির আত্মা, আম পরম্পরার পরিচয় এবং আম ভাবনার সুন্দর অভিব্যক্তি। সেই কলার সেবা ও সাধনাকে নিজের ধ্যেয় করে এক ছোট নৃত্য দল ভাবে 2016 মশিয়ার আরম্ভ হয়েছিল সক্ষমর যাত্রা। সেই দিনঠার আজ পর্যন্ত অনেক অনেক সংঘর্ষ ও অনেক স্বপ্নকে সাথী করে আমি নিরন্তর আগকু বড়ি চালছু। 2018 মশিয়ার রাজ্যস্তরীয় সঙ্গম প্রতিযোগিতার গ্রুপ ডান্স বিভাগের সফল হাসল করা সক্ষম এক মহত্বপূর্ণ মাইল খুঁটি লা। সেই সফলতা আমাকে নূতন আত্মবিশ্বাস দিয়েছিল এবং আমার স্বপ্নকে আহরি বড় করিবার প্রেরণা দিয়েছিল।
0: তাপরে অন্যতম সম্মানিত অতিথি রূপে যোগ দিয়েছিবা শ্রী পরমেশ্বর মুন্ড মহোদয় তাঁক অভিভাষণে কহিলে,
3: সমগ্র বিশ্বরে নৃত্য এবং সঙ্গীতর তত্ত্ব উপস্থাপন করা যাইছিল ভারতবর্ষর খ্রিস্টপূর্ব 200 শতাব্দীর ভরত মুনিঙ্ক রচিত নাট্যশাস্ত্র আধারে, যেউঠি নবরসর চতুরাভিনয়র প্রসঙ্গ রয়েছে। এই নৃত্য জীবনে কেউ কামরে আসে সে সম্পর্কে আমি দেখিবা। প্রথম কথা হচ্ছে বিশ্বনাথ কবিরাজ কহিলে, সঙ্গীত সাহিত্য রসায়ন অভিজ্ঞ সাক্ষাৎ পশু পুচ্ছ বিষাণহীন। যে মানুষের সঙ্গীত এবং সাহিত্যর রস গ্রহণ করিবার আগ্রহ নথায় সে সিংহ এবং লাঞ্জ নথিবা পশু সদৃশ। আপন মানে নুহন্তি, জমারু নুহন্তি, সেথিপাই এইটি উপস্থিত অছন্তি। তেমন আপন মানকু মোর প্রণাম। প্রসঙ্গ হচ্ছে নৃত্যটি কলাবেলে আমি কেউ কেউ দিগর লাভান্বিত হয়ে থাকি। আপন মানে সমস্ত নিজ নিজের শিশু শিল্পী মানুষ নেই।

0: 2026 আজি আপনারা মানে এটি দেখুছেন।
1: পরে পরে শ্রীমতী রঞ্জুলতা বারিক তাঙ্ক অভিভাষণ রে কহিলে,
2: সেই ছোট ছোট ছুয়া মানুকু মু আজি কহুচি সমস্ত লিপসা পরি হেবে মু সেমানুকু দেখিবি যে সেইটা বি লিপসা বলি কিনা লিপসা ভরি যদি সমস্ত বাহারিবে হেলে আমার কলাহান্ডি ধন্য হয়ে যাব। কলাহান্ডি তো নহে, কলাহান্ডি হচ্ছে আমার কলার গন্তা ঘর। সমস্তে যদি আমি মিলিমিশি তাকে আগকু নেবা, তাকে আশীর্বাদ করিবা, তাহলে সে আহুরি আগকু যাব। মু তাকে বহুত আশীর্বাদ দৌছে, সে আহুরি আগকু যাও, আহুরি সুনাম অর্জন করব।
1: শ্রী বিবেকানন্দ মহানন্দ জিলা সংস্কৃতি অধিকারী কলাহান্ডি নিজ অভিভাষণ রে কহিলে,
3: এই যে কার্যক্রম সক্ষম, মু দেড় বর্ষ হল ডিস্ট্রিক্ট কালচার অফিসর চার্জ রে অছি। ফ্রম ডে ওয়ান মু যেতেলে চার্জ নেলা পরে আমি কোনসি কালচারাল প্রোগ্রাম আমি আরম্ভ করু, তো কেতেটা ইনস্টিটিউশন অছন্তি প্যারামাউন্ট ইনস্টিটিউশন অফ আওয়ার ডিস্ট্রিক্ট কলাহান্ডি, সে ভিতরে সক্ষম ইজ বলতে সে সক্ষম র নট অনলি ছোট ছুয়া তা অ্যাডাল্ট মধ্য তাঙ্কর পারফরমেন্স এটি দেখিছু। আমার